0: আসলে মনে গাও দাগি দেওয়া ফেরলে বাঁধো আমি দরে ভাই সুপতি রানব ই বেড়ালে বাঁধো আমি দরে ভাই সুপতি ভাই পাটে ডুন্ডা পুরে পুরন্তি
1: আশা বলি বাকে আসতে রি বাটে বড় পানি রে ভাই সুপতি রানব বাটে বড়শিলা পানি রে ভাই সুপতি ভাই পাটে ডুডা পুরে পুরন্তি
0: কাঁচা খোয়ারি মধুর জুড়ে মাছ ডাইলা তলে রে ভাই সুপতি রানব।

0: জানো ভবতি, ইয়ামি নিজে জানু রয় ভাই সুবতি ভাই পাটে ডোড়া পুরে পুরান্তি
1: লগে আমি জানু দেউদে রয় ভাই সুবতি রান বেলতি ইয়ামি সে গাউন্দে উন্দে রয় ভাই সুবতি ভাই পাটে ডোড়া পুরে পুরান্তি ধন মাঝি গাজে রতন চুড়ি রাধলু সুগসি বলি রয় ভাই সুবতি রান বলতি

দিলাম। বাবু প্লাধ দেখো তুমি, এই মহর প্রণাম নিয়ন্তু মা জননী, প্রভু ভগবান আসিবাম শেষ সময়ে।

0: জোহার না ধরমু, জোহার।
1: হ্যাঁ জোহার না মুদ্রা মাঝি, জোহার। আলে দেখ আমি তো ফেরা মরলু নে। আর এ সঙ্গে সঙ্গে আমচো গাঁও কার্যক্রম শুনতো সপায় দাদা দিদি সিয়ান সজন আর সংজোহরিয়া সংবারি মন কে মাই ধর্মু
0: আর মাই মুদ্রা মাঝি
1: আমি দুনো করু সে জোহার। আর দেখ ফের পিলা মনকে নি ভুলক তো রায় নে তো রেডিও কটা কটা বসলো নান নান পিলা মনকে বলে আমি দুনো চো বাটলে খুবে খুবে মায়া আর চুমা বলে। তো মানে বলতে রে মুদ্রা মাঝি দেখ ইয়ে বাড়তে বেড়া আয় আর আমি সময় সময় নে অসনি কাই না কাই জ্ঞান ধ্যান গোট মন ধরু নেতে রুম সে অসনি বাড়তে চো বেড়া বলু সে আর দক কে বতর পড়লে সে আর ইদলা ফের দক বেড়া বুতা মন বলে মুর হোলি চে নে আর দক এবে ঘাম বলে আসন ছেকুন দে আছে কি আমকে থোড়ে নিকট কাজ বলে ডর লাগে সে এ কাই বলতে কে নও তপা এ নও তপা থানে বললে নে বড়ে মুশকিল বিতে রু না আর এবে কায় থোড়ে আমকে দেহ পাঁক বলে ধ্যান দিউক লাগে সে হ্যাঁ নি তো এ সঙ্গ সঙ্গ বলতে রে কি আমচো বেড়া বুতা কে বলে আমকে লেখ করু পড়ে সে আর আমচো বেড়া বুতা কে আমকে দেখুক লাগে সে কি আগর লে আগর আমি আপলো উপজন কে কসন বড়াউক সকু তো উঞ্চো কাজে আসন কাই উয়াট মন হয়ে সে তো উঞ্চো লাগুন আমি আজি গোটি আউছ নে।
0: হ্যাঁ সত্যি দেখ বাড়তি সময় আয় আর হুনি সামনে দেখ এবে তো সময় কাজ কে প্রকার চো ফসল শাক ভাজি আমি কিষান ভাই মন নে আর বহিন মন বলে

0: বলি ডাক মারি দেলি অধিক গলা সব সকি কন গি রস রস কনে র চল সকি কন গি রস রস কনে র
1: সাঙ্গর লোক বলি ডাক মারি দেলি।